সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বুধবার, 1433 ভাস্করাব্দর বহাগ মাহর 22 দিন, 2026 খ্রিস্টাব্দর মে মাহর 6 তারিখ। পঞ্জিকার পুরা পুয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর চতুর্থী তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:46:34 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 5:50:50।

0: সমাজসেবী অনুষ্ঠান ভাবে বিগত 23 এপ্রিল চিরাং জেলার সিডলির VCDC কার্যালয় প্রাঙ্গণত এক বিনামূলীয় এম্বুলেন্স সেবা মুক্তি করে। রিজন ইয়ার দ্বারা স্বাস্থ্য সেবার আশ্বাস লই চিরাং জেলার গ্রামাঞ্চলের জনসাধারণের চিকিৎসা ব্যবস্থা সহায় হওয়াক ভ্রাম্যমান চিকিৎসা গোটর আরোগ্য বন্ধু শীর্ষক এম্বুলেন্স সেবা সেইদিন মুক্তি করে BTC স্বাস্থ্য বিভাগের কার্যবাহী সদস্য দেহাসাদ বসুমতারী। তেও স্বেচ্ছাসেবী অনুষ্ঠানটয়ে আগবা স্বাস্থ্য সেবার এই পদক্ষেপ চিরাঙর জনসাধারণের স্বাস্থ্য সেবার দিকত অরিহা যোগাব বলে আশা ব্যক্ত করে, লগতে BTC পৰা সহায় সহযোগিতা করার আশ্বাস প্রদান করে। এই এম্বুলেন্স সেবা এবছরের চিরাং আর কোকরাঝার জেলার মুঠ 30 গাঁত রক্ত পরীক্ষা, যক্ষ্মা আর মেলেরিয়াকে ধরে অন্যান্য রোগের 5 জনীয় চিকিৎসকর দলে চিকিৎসা প্রদান করব বলে উদ্যোক্তা সকলে প্রকাশ করেছে।
1: দেশের সীমান্ত অঞ্চলের নিরাপত্তার দায়িত্বর ভুটান সীমান্তর জনসাধারণের জীবন সম্পত্তির নিরাপত্তা, শান্তি প্রতিষ্ঠা আর সীমান্ত অঞ্চলের নাগরিক সকলের স্বাবলম্বনের দিকত সময়ে সময়ে আর্থিক উন্নয়নের কাম করে অহা সশস্ত্র সীমাবল চমুকই SSB 15 নম্বর বেটেলিয়নের 2 মেত প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই বিষয়ে আমাক বিতং জানাইছে আমার সংবাদদাতায়।
0: চিরাং জেলার কাজলগাঁও স্থিত SSB 15 নম্বর বেটেলিয়নের মুখ্য কার্যালয় সিদিনা অতি উৎসাহ আর সামরিক পরম্পরায় 60 সংখ্যক প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে পুয়া SSB 15 নম্বর বেটেলিয়ন কমান্ডেন্ট শশীষ কুমারে শহীদ আর জওয়ানের পরিয়ালের সত্যি চৌহদর ভিতর কমলা গছর পুলি রোপণ করে। প্রতিষ্ঠা দিবস উদযাপনের সময় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল, যত বেটেলিয়নের কর্মী সকলে উৎসাহে অংশগ্রহণ করেছিল। সাংস্কৃতিক সন্ধ্যাত শহীদ আর প্রবীণ সৈনিকর পরিয়ালক বিশেষভাবে সম্বর্ধনা জানানো হয়। সিদিনা বাহিনীর জওয়ান সকলে বনাধ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। গুয়াহাটির ফ্রন্টিয়ার মুখ্য কার্যালয়ের পর অহা জাজ বেন্ডর দলটোয়ে অনুষ্ঠানের সভা বর্ধন করে। কার্যসূচীর শেষত অতিথি সকলে ক্রীড়া প্রতিযোগিতা সমূহের বিজয়ী সকল পুরস্কার বিতরণ করার গণ্যমান্য ব্যক্তি আর শহীদের পরিয়ালক স্মৃতিগ্রন্থ প্রদান করে।
1: আজিলে সময় হল জেলার রেরূপর বিদায় লওয়ার। কাইলৈ পুৱা 9:15 লৈ আহিম আন এখন জেলার রেরূপ। নমস্কাৰ।

সুপ্রভাত আদরৰ শ্রোতা, প্রভাতী তরঙ্গৰ আন এটি বিশেষ খণ্ডলৈ আপোনালোক আটাইকে আন্তরিক স্বাগতম জানাইছো। আদরৰ শ্রোতা, আজি বিশেষ খণ্ড এইবাবেই যে যিটো বিষয় আমি লৈ আনিছো অতি গুরুত্বপূর্ণ। আমার দৈনন্দিন যিটো জীবন প্রণালী, আমি যে জীবন অতিবাহিত করো, আমার যে খাদ্যাভ্যাস, তার লগত অতিকৈ জড়িত হয়ে আছে, স্বাস্থ্যৰ লগত আমার জড়িত হয়ে আছে, অর্থাৎ আমার মূল যিটো বিষয়, কারণ স্বাস্থ্যই পরম ধন কোৱা হয়। আদরৰ শ্রোতা, আপনার আটাই জ্ঞাত গোটে আজির বিষয় হয়েছে অতি নিয়ন্ত্রিত আহার সুস্বাস্থ্যর বাবে কিমান ফলদায়ক। পুনর্বার কইছো আমার শ্রোতার বাবে আজির বিষয়টু, যাতে সকলে ভাল ধরনের বুঝি পায়। অকনমান আমি তেনেদরে চিন্তা করেছো, কিয়নো আজি হয়েছে বিশ্ব নো ডায়েট ডে, নো ডায়েট ডে বলে কইছে। গতি সেটার লগত অকনমান আমি যেটা পড়ি আছিল তার লগত আমার কথাটা অকনমান মিলি যাওয়া যেন লাগিলে, আর হে বিষয় রাখিছো অতি নিয়ন্ত্রিত আহার সুস্বাস্থ্যের বাবে কিমান ফলদায়ক। এই বিষয়ে কবলৈ মই আরম্ভণিতে ভাল পাম যে দুগৰাকী বিশেষজ্ঞ আজি আমার স্টুডিওত উপস্থিত হয়েছে, আর তেখেতসকল হৈছে ডাক্তর রঞ্জিন টেরনপি, মেডিসিন বিশেষজ্ঞ, তেখেত আজি স্টুডিওত উপস্থিত হয়েছে। স্বাগতম জানাইছো আমার আজি প্রভাতী তরঙ্গলৈ। আমার স্টুডিওত উপস্থিত আছে ডাক সামিয়া সুলতানা, জ্যেষ্ঠ খাদ্য বিশেষজ্ঞ, তেখেত আজি কেবা দশক ধরে এই ক্ষেত্রখনত জড়িত হয়ে আছে, পরিপুষ্টির ক্ষেত্রখনত জড়িত হয়ে আছে। গতিকে আপনাকে স্বাগতম জানাইছো আমার অনুষ্ঠানলৈ।

আমি রেষ্ট্রেইন করো বা কন্ট্রোল করো, কিমান গ্রহণযোগ্য, কিমান খিনি করবলে কি লাগে, কোনো বিশেষজ্ঞর পরামর্শ লও নে নলও, আমার গাত কি রোগ আছে আমি নাজানো, সকলের শরীর তো অল্প বেলেগ ধরনের হয়, প্রয়োজন বেলেগ থাকে, এই গোটেইখিন কথা আমার মনলে আসে। আর প্রায় আজিকালি শুনবলে পায় একটা শব্দ আপনার শুনে থাকে, ইন্টারমিটেন্ট ফাস্টিং, ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা বাজ ওয়ার্ড। এই সময়খিন সকলে কয় যে 16 ঘন্টা ফাস্টিং, কিছু কয় 37 ঘন্টা ফাস্টিং থাকবে, এই কথাবিল চর্চা চলি আছে। গতি দুগী বিশেষজ্ঞ মাতি আনিছো, এই আটাইবিল কথা আমি আজি ইয়াতে আলোচনা করি। আর আপনার যদি প্রশ্ন থাকে বা কিনা জানিগিয়া থাকে, সুদিবলিয়া থাকে, আমার ফেসবুক পেজত আপনার জ্ঞাত এই অনুষ্ঠান পোনপটিয়াকে লাইভ হয়ে আছে। এ আই আর গুয়াহাটি, এ আই আর ক্যাপিটেল লিখব, গুয়াহাটির জি ক্যাপিটেল, বাকি কেটে স্মল লেটার্স লিখব, সেই পেজট আপনার আপনার মনের ভাবনা আর যদি কিনা কবলগিয়া আছে, বক্তব্য আছে, সেই বিষয়েও আপনার আমাকে জানাব পারে, আমি সুন্দরক ভাগ বতরা করে লম এই বিষয়ে। আর অতি গুরুত্বপূর্ণ আজির এই বিষয়বস্তু লই আনিছো, কিন্তু আদর শ্রোতা আপনাদের জানে আমার প্রভাতী তরঙ্গ একটা সুরিয়া যাত্রা বলে কো বুধবার এই যাত্রা, গতি এটি সুন্দর গীতে সুধা কণ্ঠর এটি গীতে এই সময়খিন খাপ খুব এটি গীতে আমি আরম্ভ করব খুঁজি, তারপর পর্যায়ক্রমে আগবাড়ি গিয়ে থাকি। শুনে থাকবে প্রভাতী তরঙ্গের বিশেষ খণ্ড, অতি নিয়ন্ত্রিত আহার সুস্বাস্থ্যর কিমান ফলদায়ক।

0: দি পেলাই স্ক্রাবিং করে আমি ফেস প্যাক একটা লগাই দিও স্কিন টাইপ ওয়াইজ। তারপর 25 ইয়ার্সর পৰা আমি ফেসিয়ালটো করব পাৰো। 25 ইয়ার্সর পৰা ফেসিয়ালটো করলেও আমি যেনে ফ্রুট ফেসিয়াল সেইবোৰ কৰিব পাৰো স্কিন টাইপ ওয়াইজ। তা 25 ইয়ার্সর পৰা কন্টিনিউয়াসলি সপ্তাহ মাহত যদি এবাৰকে ফেসিয়াল করো আমার স্কিনখন নিশ্চয় ভালে থাকিব। যদি স্কিনটো বহুত বেছি বেয়া হৈ যায় এজ হলে মই কৈছো 50 ইয়ার্সর পিছত তেতিয়া আমি মাহত দুবারও কৰিব পাৰো কিন্তু ভাল অভিজ্ঞ বিউটিশিয়ানৰ হতুৱাই
1: কৰিব লাগে। হয় এতিয়া এটা প্রশ্ন আহিছে মনলৈ, ধরক কোনোবা এগৰাকী মহিলায় প্রথমবার ফেসিয়াল কৰিবলৈ তে গৈছে কোনোবা এখন পার্লারত গৈছে, তেতিয়া কেনেকুৱা? আমি সাধারণতে জানো আমাৰ যদি সালৰ কিবা এটা আমি কৰিবলৈ যাও প্রথম এটা টেস্ট কৰা হয় নহয় জানো, কারণ কিয় সেইটো মানা নামানার কথা কিছুমান আছে, আপোনাক আপোনাৰ গ্ৰহণযোগ্য হয় নে নহয়, এই ক্ষেত্ৰত আপোনালোকৰ তেনেকুৱা কিবা আছে নেকি বাইদেউ?
0: হয়, যিকোনো ফেসিয়াল এটা স্টার্ট করার আগতে বা ক্লায়েন্ট এগৰাকী যেতিয়া আমার ক্লিনিকত সোমায় তেতিয়া আমি সদায় ক্লায়েন্টগৰাকীৰ লগত কথা পাতো যে আপুনি আগতে কিবা ফেসিয়াল কৰাইছিলে নেকি, কৰিছিলে যদি কোনটো কৰিছে, আৰু যদি নিউ হয় একেবাৰে কৰা নাই তেতিয়াও আমি স্কিন এনালাইজ কৰোঁ। স্কিন এনালাইজাৰ মেচিনৰ সহায়ত আমি স্কিন এনালাইজ কৰোঁ, তাৰপিছতহে আমি ফেসিয়াল এটা স্টার্ট কৰোঁ। নহলে যদি আমি স্কিন টাইপ আমি যদি টেস্ট নকৰোঁ তেতিয়াহলে বহুত প্ৰবলেম হ'ব পাৰে। তো সেইটো কাৰণে আমি স্কিন এনালাইসিস কৰিহে একৰ্ডিং টু স্কিন টাইপ আমি ফেসিয়াল এটা ট্রিটমেন্ট এটা আমি দিওঁ।
1: হয় হয়, এতিয়া বাইদেউ আমি জানো আমাৰ ছালৰ বিভিন্ন ধৰণৰ আছে, কিছুমানৰ খুব তেলেতিয়া, কিছুমানৰ খুব শুকান আৰু কিছুমানৰ মানে নৰ্মেল যেটো মানে আমি কওঁ, তো তেনেকৈ বাইদেউ আপুনি কেইটামান কৈ যাব নেকি? আমিতো প্ৰডাক্টৰ নাম ইয়াত ব্যৱহাৰ কৰিব নোৱাৰো নামবিলাক, কিন্তু তথাপিতো কেনেকুৱা ধৰণৰ মানে আমাৰ যদি শ্ৰোতা কোনোবাই শুনি আছে,
0: যদি চাপ'জ অইলি স্কিন হয়, স্কিনটো খুব তেলেতিয়া হয়, বহুত একনি পিম্পলস আছে, তেতিয়াহলে আমি হাই ফ্রিকুয়েন্সি ট্রিটমেন্ট কৰিব পাৰো। হাই ফ্রিকুয়েন্সি ট্রিটমেন্টত আর্গন মানে নিয়ন আর্গন বুলি রে ওলায়, সেই রেটুয়ে ভায়োলেট আর ভায়োলেট কালারের রে ওলায়, সেই রেটু দিয়ে আমি ট্রিটমেন্ট করো। মানে যেবিলাক আমার অয়েলি স্কিনটো অয়েলি কিয় হয় ফার্স্ট কথা, সেইটো হল আমার যেতিয়া স্কিনত সেবাসিয়াস গ্ল্যান্ড ওভার একটিভ হয়ে থাকে তারপর আমার সেবাম প্রোডাকশন হয়, আর সেই সেবামবোৰৰে কারণে আমার স্কিন যেবিলাক বাহিরত সেবাম অয়েল মানে সেবাম মানে অইল, অইলটো যেতিয়া বহুত বেছি প্ৰডাকশ্যন হয় তেতিয়া বাহিৰৰ ধূলি বালি এইবোৰ লাগি পেলাই স্কিনখনত মানে আঠা লগাৰ নিচিনা লাগি যায়, তেতিয়াই আমাৰ স্কিনখন বহুত অইলি হৈ যায় বা পিম্পলছ একনি হয়। গতিকে সেই বেক্টেৰিয়াবিলাক যিবিলাক বেক্টেৰিয়া আমি যিবিলাক বেক্টেৰিয়া মানে মেইন কজ হয় পিম্পলছৰ কাৰণে, পোৰ্চবিলাক ক্লোজ কৰি দিয়ে পিম্পলছবিলাক, তেতিয়া একনি হ'ব, পিম্পলছ হ'ব, বাহিৰৰ ধূলি মাকতিয়ে পলিউশ্যনে আমাৰ পোৰ্চবিলাক ক্লোজ কৰি দিয়ে। গতিকে সেই পোৰ্চ বা পোৰ্চত যিবিলাক বেক্টেৰিয়া লাগি থাকে বা এক্সেছ যিবিলাক অইল প্ৰডিউচ হয় সেই অইলখিনি হাই ফ্ৰিকুৱেঞ্চি মেচিনৰ সহায়ত আমি কি কৰোঁ, য'ত আল্ট্ৰাভায়লেট ৰে ওলায় সেইটো দি আমি কাটি দিওঁ, বেক্টেৰিয়াবিলাক কাটি দিওঁ। তাৰপৰা এটা অলপমান মানে লাইট এটা চেনচেশ্যন হয় তেতিয়া সেইবিলাক আমি কাটি কাটি দি পেলাই সেই বেক্টেৰিয়াবিলাক কাটি যায়, তেতিয়া পিম্পলছবিলাক ওলোৱা বন্ধ হৈ যায়। গতিকে এটা সেইটো হাই ফ্ৰিকুৱেঞ্চি ট্ৰিটমেণ্টটো খুবেই ভাল কৰিব পাৰে।
1: হয়,
0: হাই ফ্ৰিকুৱেঞ্চি এইটো মই যদি এজ এ ট্ৰিটমেণ্ট মই কৈছোঁ, আৰু নহ'লে হাইড্ৰাফেচিয়েলো কৰিব পাৰে একনি পিম্পলছৰ কাৰণে, কিন্তু যদি মানে খুব কম বয়সৰ ল'ৰা ছোৱালী হয় বা ল'ৰাই হওক এই হাইড্ৰাফেচিয়েল ট্ৰিটমেণ্টটো খুবেই ভাল হয়। বেক্টেৰিয়াবিলাক মানে ওপৰৰ যিটো আমাৰ এপিডাৰ্মিছ লেয়াৰৰ বেক্টেৰিয়াবোৰ সেইবোৰ গোটেইখিনি কাটি দিয়ে, অইলটো কাটি দিয়ে, তেতিয়া অইল প্ৰডাকশ্যনটো কম হৈ যায়।
1: আৰু ইয়াৰে এটি বিপৰীত হৈছে শুকান, বহুতে মহিলা বা দেখা যায় যে ছালখন খুব শুকান যাৰ কাৰণে তেওঁক অনুজ্বল লাগে, তেনে ক্ষেত্ৰত তেওঁ কেনেকুৱা ধৰণৰ পৰামৰ্শ দিয়ে, কি কৰা উচিত বুলি?
0: বৰ্তমান ট্ৰেণ্ডত আছে হাইড্ৰাফেচিয়েল, তো হাইড্ৰাফেচিয়েলটো ড্ৰাই স্কিনৰ কাৰণে খুবেই ভাল, কাৰণ হাইড্ৰাফেচিয়েল আমি 7 ষ্টেপ ফেচিয়েল বুলি কওঁ, তাত মানে যিবিলাক আমি টুলছবিলাক ইউজ কৰোঁ সেইবিলাকৰ থ্ৰু দি মানে আমি আমি স্কিনত কোলাজেন বুষ্ট কৰোঁ, যিটো আমাৰ আমাৰ স্কিনত ইলাষ্টিন আৰু কোলাজেন থাকে, প্ৰটিন থাকে, সেই প্ৰটিনবিধ যেতিয়া কমি যায় তেতিয়া স্কিনত ৰিংকলছ ফাইন লাইনছ পৰে, আৰু সেইটো কোনটো স্কিনত পৰে বেছিকৈ? ড্ৰাই স্কিনত পৰে এজ হৈ অহাৰ লগে লগে। গতিকে আমি যদি হাইড্ৰাফেচিয়েলটো কৰোঁ, সেই হাইড্ৰাফেচিয়েলে কি কৰিব, স্কিনৰ ভিতৰৰ যিবিলাক জাৰ্মছ আছে সেইবোৰ কাটি পেলাই কোলাজেন

0: আরম্ভ করলা,
1: হাত হাত দীঘল দিলা,
0: আরো পাঁচ হাত পুতল দিলা,
1: ভেটিটু বনাই ললা,
0: সুন্দর মতে ভেটিটু গঠন করে ললা,
1: লই মেট্টো সম্পূর্ণ করে বনালা,
0: সম্পূর্ণ করে বান্ধি উলালে,
1: কুম মুখিয়াকে দুয়ার খওয়া
0: দরজাখন রাখিলে,
1: ইফালে নেতা কি করে
0: বদনা কইছি বলে বইনি,
1: মই কও শুনা বারো,
0: মই কও শুনকছুন বারো,
1: এই বলি ইটা।

লাকি আকাশবাণী গুৱাহাটী মহাবাহু। কার্বি আংডেংকে বাং লাকে মিডিয়াম ওয়েবলং মিটার্স ফারুফলিরা ক্রেসিরা টকবরফো কিলোহার্সলং ফারু ট্রক সিরা ইংকরাসির ক্যাপ লাপেন এফ এম আলংকে ফারু ইসিরা ইসিরা টকবর ট্রক মেগাহার্স পিনিকে আরুয়া চিকলু নিফায় থেরক ঠেলাঙারনি

adun tu karbiang deng long sarlam terjik long po pinya sarlam theke ingtat le chojite turlok along le dam lam theke man ahudi si turlok rong pipu inodamuni do alang liang tur along ilok dokok amat kaita ingtat chower sipu ingtat le chower sita ilok ang thek kaita lok chot doverlo alang litum rong isita ingtat kechobang do o apot badule dam sita ingtat de omke chodam long ilok ang thek ang tur lok chot apot si tur lok puchot ingtat kechoche apot kali muniratum amena tengle akam ke do kali pu apansi kipudam lasi sarlam thepulo ingtat le joyite tur lok along le dam pinya sarlam theke lapanik chalo লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু দর্মালি আদুন্থু বরেং আবির্তা আর্জিক লংপ পিনি বরেং আবির্তাকে ইউনিয়ন বয়িং অফ ইন্ডিয়া লং এপ্রেন্টিক্স আংহয় আকিলে ফারু দিয়াইঠা সুরি সিরা ফারুনের কেবরা থ্রক কেবরা ফো কেপা প্লেং পঞ্জিয়া ফান কাচনিং রিয়ালু হাংপনটাংল আসাম আমনিরাটুমা ফান ইংহয় ইংকরা সির কেপ কেরাই পি পাতুল বাং ফুয়াটুম ডিগ্রি কে চারি টাঙাং থেক আলু কিন্তু টাঙাটুম নাংজি আর টা নিঙ্কা নিং কয় প্যান কয় রানের ক্যাব আং বংশি দোচট নাংজি রং রুবার লো কে ক্লেমাটুম চিকলো ইজন প্যান সিকা সুরি ক্রিপ হো রং সোপিয়ার লো কে ক্লেমাটুম চিকলো ইজন প্যান সিকা সুরি ক্রেনের ক্যাব লা প্যান রং সোপি কে ঠে আর লো সিকা সুরিং কয় আন আনং নাম লংজি আং টনালাম থে লা প্যান কাচানিং রিয়া লো কে জগ দুন জিয়াফান ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আ ওয়েবসাইট লাং ইকদামে কাচনিংরিয়া লো কে ডেং পন কি জুৎসিয়ারনিকে আরু আচেকলো নিফাই কৃষির ক্যাব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লং আং হয় কে পাপ্লেং পন জিয়াফান কাচনিংরিয়া লো হাং পনটাংলো অফিসার ইন গ্রুপ বি ডি আর ডি ই পি আর আং হয় ক্যাব দো বাং ফটুম ইকোনমিক্স ফাইন্যান্স লাপেন্টে লাসোয়ারেন চিংবার ক্রি এম এ এম এস সি কে চারি টাঙাং থেক আলো কে দু টাঙাটুম নাংজি অফিসার ইন গ্রুপ বি ডি আর ডি এস আই এম আং হয় ক্যাব দো বাং ফুয়াটুম স্টেটিস্টিক ম্যাথেমেটিক্স ম্যাথেমেটিক্যাল স্টেটিস্টিক অ্যাপ্লাইড স্টেটিস্টিক কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স ইকোনমেট্রিক্স লাপেন্টে ইনফরমেটিক্স আনাত মাস্টার ডিগ্রি কে দু টাঙাটুম নাংজি নংনাম চিকলো ইজন প্যান সিকা সুরি থ্রক সি ক্যাবরানের ক্যাবরা ফারো ফ্লিরা ফো ক্যাব পেন লাগ ইসিরা সুরি ফ্লি ক্যাবরা ইসিরা ফারো থ্রক আন লাপেন্টে আসন সনা বনাস্তা দোজি আর টা নিঙ্কা নিং কয় রেসি প্যান নিঙ্কান ঠং ক্যাবাং বংশী দোচট নাংজি আং তো নালাম থে লাপেনকে কাচনিং রিয়ালো কে জগ দুঞ্জিয়া ফান আর বি আই ডট ও আর জি ডট ইন আ ওয়েবসাইট লাং ইকামে কাচনিং রিয়ালো কে ডেং পন কিজুৎসি আনিকে আরু নিফায় এঙ্কয় পিনি ফরেং আবির্তাকে পানি চলো

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেঙ্কে বাংলাকে মিডিয়াম ওয়েভ লং মিটার্স ফারুক তিরা ক্রিসিরা টবর ফো কিলো হার্স লং ফারুক ট্রক সিরা এংকরা সিরকিয়া প্লাপেন এফ এম এলং কে ফারু ইসিরা ইসিরা টবর ট্রক মেগা হার্স দনমার্লি পেনাপ কার্বি আংডেঙ এলং পিপিসি ডট পার জুজিমা পিনি পেন থান পাচিনি গলা পেনাপ কার্বি আংডেঙ এলং আফ্রাংসি বীরতার জিগলংপো আদন্থু সারলাম থেয়ার জিগলংপো আদন্থু আসন আসনকে পাচে নিয়ালাম থে রটপারজু পনপো আদন্থু বাজং ইংটিপেন জিহু চিপুত লামজির আর্জিগলংপো লামজির আঠেপিকে অয়েল কনজারভেশন আপুথা আদন্থু লুনবারি মাংডেং অলং সদারিংলেং সরত বে লাপেন্টে ধনসিং তেরনপেন কিলুন আসন আসন আলুন আর্জিগলংপো পেনাপ কার্বি আংডেং অলং কেরত কেপারজুজিকে লাপানিক চল লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু দনমার্লিয়া দুঠু পুথত লুনাংডেং ডাব ইংলোনা মঙ্গল সিং ক্রোপেন কিলুন আলুন আলামথে ভলুরি নিজয়নে আরজিক সেনাং আলাংলি পেন কিলুন লবাং সলুন

0: Anyway, Muriman Homai. Muriman Homai. মানে মই এইটো ক'ব বিচাৰিছো, মোক তই ইমান সময় কোম্পানী দিয়াৰ বাবে থেংক ইউ, অসমীয়াত ধন্যবাদ, এণ্ড গুড নাইট।
1: নো ইল ফিলিংছ, বেয়া ভাব নল'বা মনত, গুড নাইট, কাইলৈ আকৌ লগ পাম, আকৌ আনন্দ হ'ব। গুড নাইট, গুড নাইট পাটনাৰ। গুড নাইট।
0: এই গীতখনৰ কেৰকেৰণি শব্দ দিনে দিনে বাঢ়ি গৈ আছে। আরে কেৰ নেকেৰাব কিয়, এই ঘরখনেই তো কেরকেরাই থাকে।

জীবন আলীর যুগলবন্দী এই মাহৰ দম্পতি মঞ্জুস্না মহন্ত গোস্বামী আর হৃদয় গোস্বামী। প্রচার হব দেওবাৰে নিশা 9:30 বজাত।